0: আমার জন্ম সরকারকে করে ফান্ডিং কেনাও
1: Ràdio Murta, una ràdio d'aquí feta